নামের নাগতে মালদেন খেলছ দাংতে বিদেরুম রাইস্তে ইন সাইনেন ইউঙ্গেন উঞ্চ প্রাক নেমেত উন ট্রিঙ্কেত আলে দারাউস দাস ইস দে খেলছ দেস নয়েন উন ইভিগেন বুন্দেস মাইন ব্লুত দাস ফির অয়শ উন ফির ফিলে ফে গসন বীর zur Vergebung des Sünden. Tut dies zu meinem Gedächtnis.